0: ꯐꯣꯔ ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜ ꯑꯩꯅ ꯍꯥꯏꯖꯔꯕꯗ ꯂꯨꯄꯥ 1,000 ꯄꯤꯕ ꯃꯣꯕꯥꯏꯜ ꯑꯃꯁꯤ ꯑꯦꯁꯤꯠꯇ ꯂꯧꯊꯣꯛꯄ ꯃꯇꯝꯗ ꯀꯣꯄꯔ ꯑꯃꯗꯤ ꯒꯣꯜꯒꯤ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜ ꯂꯨꯄꯥ 1,000 ꯑꯃꯔꯣꯝꯒꯤ ꯍꯦꯟꯅ ꯐꯪꯉꯤ, ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯣꯔꯠꯀꯠ ꯇꯧꯒꯦ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯒꯗꯤ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤ ꯇꯧꯔꯒ ꯀꯥꯡꯕꯨ ꯑꯃꯗꯤ ꯑꯗꯨꯝ ꯃꯤꯂꯤꯅꯔ ꯑꯣꯏꯈꯤꯕꯁꯨ ꯌꯥꯎꯏ, ꯑꯗꯨꯕꯨ ꯑꯦꯁꯤꯠꯇ ꯌꯥꯎꯕ ꯃꯦꯇꯔꯤꯌꯦꯜ ꯃꯌꯥꯝꯁꯤꯡꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄ꯭ꯂꯥꯟꯗ ꯍꯩꯖꯤꯟꯕ ꯃꯇꯝꯗ, ꯂꯕꯨꯛꯇ ꯍꯩꯖꯤꯟꯕ ꯃꯇꯝꯗ, ꯏꯁꯤꯡꯗ ꯍꯩꯖꯤꯟꯕ ꯃꯇꯝꯗ ꯏꯁꯤꯡꯗꯨꯗ ꯏꯝꯄꯦꯛ ꯇꯧꯔꯛꯀꯗꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯤꯗꯩꯁꯤꯗ ꯀꯟꯁꯤꯗꯔ ꯇꯧꯔꯒ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ ꯑꯃꯗꯤ ꯏꯟꯚꯥꯏꯔꯣꯟꯃꯦꯟꯒꯤ ꯃꯔꯝꯗ ꯌꯨꯠꯁꯤꯡꯁꯤ ꯇꯝꯕꯤꯕꯁꯤ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯀꯤ ꯋꯥꯟ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯋꯥꯟ ꯁ꯭ꯀꯤꯜ ꯍꯥꯏꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ ꯍꯕ ꯑꯃ ꯗꯦꯕꯂꯞ ꯇꯧꯕꯒꯤ ꯄ꯭ꯂꯥꯟ ꯇꯧꯖꯔꯤ. ꯐꯣꯔ ꯑꯦꯛꯖꯥꯝꯄꯜ ꯊꯧꯕꯥꯜꯒꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯅ AI ꯇꯝꯕꯤꯔꯁꯤ, ꯊꯥꯡꯒꯒꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯗ꯭ꯔꯣꯟ ꯇꯝꯕꯤꯔꯁꯤ, ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯑꯩꯈꯣꯏ ꯁꯦꯅꯥꯄꯇꯤꯒꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯁꯤꯅ ꯋꯨꯠ ꯀꯥꯔꯕꯤꯡ ꯃꯦꯆꯤꯟ ꯇꯝꯕꯤꯔꯁꯤ ꯍꯥꯏꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯅ 16 ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛꯁꯤ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ ꯑꯃ ꯃꯝꯗ ꯃꯦꯞꯄꯤꯡ ꯇꯧꯕ ꯂꯣꯏꯈ꯭ꯔꯦ. ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅ ꯂꯣꯏꯅꯅ ꯁ꯭ꯇꯗꯤ ꯁꯦꯟꯇꯔ 7 ꯑꯃ, ꯀꯝꯄ꯭ꯌꯨꯇꯔ 5 5, 13 13 ꯊꯥꯗꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ MTech ꯑꯃꯗꯤ BCA MCA ꯂꯣꯏꯔꯕ ꯑꯉꯥꯡ ꯑꯃ ꯑꯃ ꯊꯥꯗꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯃꯥꯁ ꯁ꯭ꯀꯦꯜꯗ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯇꯧꯅꯕꯒꯤ ꯄ꯭ꯂꯥꯟ ꯇꯧꯖꯔꯤ.
1: ꯏꯟꯇꯔꯅꯦꯁꯅꯦꯜ ꯗꯦ ꯐꯣꯔ ꯕꯥꯏꯑꯣꯗꯥꯏꯚꯔꯁꯤꯇꯤ ꯅꯨꯃꯤꯠꯀꯤ ꯃꯥꯡꯑꯣꯏꯅꯅ ꯎꯈ꯭ꯔꯨꯜ ꯐꯣꯔꯦꯁ ꯗꯤꯚꯤꯖꯟꯅ ꯁꯤꯔꯨꯏ ꯑꯃꯗꯤ ꯐꯪꯔꯩꯒꯤ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯎꯆꯦꯛ ꯃꯁꯤꯡ ꯊꯤꯕꯒꯤ ꯊꯕꯛ ꯅꯨꯃꯤꯠ ꯍꯨꯝꯅꯤ ꯆꯨꯞꯅ ꯍꯧꯈꯤꯕ ꯑꯦꯄ꯭ꯔꯤꯜ 30ꯗꯒꯤ ꯃꯤ 2 ꯐꯥꯎꯕ ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯤ. ꯑꯦꯟꯚꯥꯏꯔꯣꯟꯃꯦꯟꯇꯦꯜ ꯐꯣꯔꯁ ꯑꯦꯟ ꯒ꯭ꯔꯥꯁꯔꯨꯠ ꯂꯦꯚꯦꯜꯒ ꯈꯨꯠꯁꯝꯅꯔꯒ ꯄꯦꯇꯤꯒ꯭ꯔꯨ ꯀꯣꯂꯦꯖꯀꯤ ꯃꯍꯩꯔꯣꯏꯁꯤꯡꯒ ꯂꯣꯏꯅꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤꯕ ꯊꯧꯔꯝ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯗꯤꯚꯤꯖꯅꯦꯜ ꯐꯣꯔꯦꯁ ꯑꯣꯐꯤꯁꯔ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝ ꯒꯤꯠꯂꯥ IFSꯒꯤ ꯋꯥꯐꯝ ꯇꯥꯃꯤꯟꯅꯁꯤ.
2: ꯍꯟꯗꯛ ꯅꯨꯃꯤꯠ ꯍꯨꯝꯅꯤ ꯆꯨꯞꯅ ꯎꯈ꯭ꯔꯨꯜꯒꯤ ꯁꯤꯔꯨꯏ ꯑꯃꯁꯨꯡ ꯐꯪꯔꯩꯒꯤ ꯎꯃꯪꯗ ꯐꯪꯕ ꯎꯆꯦꯛꯀꯤ ꯃꯈꯜ ꯑꯃꯁꯨꯡ ꯃꯁꯤꯡ ꯊꯤꯕꯒꯤ ꯁꯦꯟꯁꯁ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯃ ꯄꯥꯡꯊꯣꯛꯆꯈꯤ. ꯍꯟꯗꯛ ꯆꯍꯤꯒꯤ ꯊꯤꯝ ꯑꯁꯤ ꯑꯦꯛꯇꯤꯡ ꯂꯣꯀꯦꯜꯂꯤ ꯀ꯭ꯔꯤꯌꯦꯇꯤꯡ ꯒ꯭ꯂꯣꯕꯜ ꯏꯝꯄꯦꯛ ꯍꯥꯏꯕꯅꯤ. ꯊꯤꯝ ꯑꯁꯤꯕꯨ ꯐꯣꯂꯣ ꯇꯧꯔꯒ ꯁꯤꯟꯖꯈꯤꯕ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯅꯤ. ꯕꯥꯔꯗ ꯁꯦꯟꯁꯁ ꯑꯗꯨꯗ ꯄꯦꯇꯤꯒ꯭ꯔꯨ ꯀꯣꯂꯦꯖꯀꯤ ꯖꯣꯂꯣꯖꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯀꯤ ꯁꯥꯇ꯭ꯔ ꯁꯥꯇ꯭ꯔꯤꯁꯤꯡꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯈꯤ. ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯗꯨꯗ ꯄꯥꯔꯇꯤꯁꯤꯄꯦꯟꯁꯤꯡꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯕꯥꯔꯗ ꯁ꯭ꯄꯤꯁꯤꯁ ꯑꯥꯏꯗꯦꯟꯇꯤꯐꯤꯀꯦꯁꯟ, ꯁꯦꯟꯁꯁ ꯇꯦꯛꯅꯤꯛꯁ, ꯑꯗꯨꯒ ꯃꯔꯂꯤꯟ ꯕꯥꯔꯗ ꯑꯥꯏꯗꯤ ꯑꯦꯟ ꯏ ꯕꯥꯔꯗ ꯍꯥꯏꯕ ꯗꯤꯖꯤꯇꯦꯜ ꯇꯨꯜꯁꯤꯡꯕꯨ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯁꯨ ꯇꯝꯕꯤꯈꯤ. ꯄꯨꯂꯞꯅ 73 ꯕꯥꯔꯗ ꯁ꯭ꯄꯤꯁꯤꯁ ꯑꯗꯨꯒ ꯎꯆꯦꯛ ꯃꯁꯤꯡ 803 ꯔꯦꯀꯣꯔꯗ ꯇꯧꯕ ꯉꯝꯖꯈꯤ. ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯁꯤꯕꯨ ꯑꯁꯨꯃꯥꯏꯅ ꯁꯦꯝꯖꯈꯤꯕꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯟꯗꯝꯗꯤ ꯅꯍꯥ ꯑꯣꯏꯔꯤꯕ ꯁ꯭ꯇꯨꯗꯦꯟꯠꯁ, ꯌꯨꯠ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ, ꯃꯈꯣꯏꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀ꯭ꯂꯥꯁꯔꯨꯝ ꯈꯛꯇꯗ ꯇꯥꯛꯄꯤꯕ ꯇꯝꯕꯤꯕ ꯅꯠꯇꯕ ꯗꯥꯏꯔꯦꯛ ꯐꯤꯜꯗ ꯍꯦꯟꯁ ꯑꯣꯟ ꯑꯦꯛꯁꯄꯤꯔꯤꯌꯦꯟꯁꯁꯨ ꯅꯦꯆꯔꯒ ꯂꯣꯏꯅꯅ ꯇꯧꯍꯟꯕ ꯑꯗꯨꯅꯤ. ꯃꯁꯤꯅ ꯌꯨꯠꯁꯤꯡꯒꯤ ꯋꯥꯈꯜꯗꯒꯤ ꯈꯛꯇꯪ ꯅꯠꯇꯅ ꯊꯃꯣꯏꯗꯒꯤ ꯂꯥꯛꯄ ꯏꯍꯨꯜꯒ ꯀꯣꯟꯅꯅ ꯀꯝꯃ꯭ꯌꯨꯅꯤꯇꯤ ꯂꯦꯗ ꯀꯟꯖꯔꯚꯦꯁꯟ ꯃꯨꯕꯃꯦꯟꯠ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ, ꯑꯃ ꯄꯨꯔꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯒꯤ ꯈꯣꯡꯊꯥꯡ ꯃꯆꯥ ꯑꯃꯅꯤ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯉꯤ. ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯅꯍꯥꯁꯤꯡꯅ ꯌꯥꯝ ꯑꯦꯛꯇꯤꯚ ꯑꯣꯏꯅ ꯊꯋꯥꯏ ꯍꯛꯆꯥꯡ ꯌꯥꯎꯅ ꯂꯨꯆꯤꯡꯂꯒ ꯂꯝꯗꯝꯗꯨꯒꯤ ꯌꯥꯝꯅ ꯌꯨꯅꯤꯛ ꯑꯣꯏꯕ ꯕꯥꯏꯑꯣꯗꯥꯏꯚꯔꯁꯤꯇꯤꯕꯨ ꯁꯦꯐꯒꯥꯔꯗ ꯇꯧꯕ ꯍꯥꯏꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟ ꯑꯁꯤ ꯃꯈꯣꯏꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯟꯁꯇꯤꯜ ꯇꯧꯔꯒ ꯃꯈꯣꯏꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯪ ꯑꯦꯝꯕꯦꯁꯦꯗꯔꯁ ꯑꯣꯐ ꯗ ꯔꯤꯖꯟ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ, ꯁꯦꯝꯅꯕꯒꯤ ꯁ꯭ꯃꯣꯜ ꯁ꯭ꯇꯦꯞ ꯑꯃꯅꯤ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ.
3: ꯁꯦꯟꯇꯔ ꯐꯣꯔ ꯏꯟꯗꯤꯌꯟ ꯅꯣꯂꯦꯖ ꯁꯤꯁꯇꯦꯝ ꯃꯅꯤꯄꯨꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯑꯃꯗꯤ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟ ꯑꯣꯐ ꯑꯦꯟꯁꯤꯌꯟ ꯍꯤꯁꯇ꯭ꯔꯤ ꯑꯦꯟ ꯑꯥꯔꯀꯤꯑꯣꯂꯣꯖꯤ ꯃꯅꯤꯄꯨꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤꯅ ꯂꯣꯏꯁꯪ ꯀꯌꯥꯒ ꯈꯨꯠꯁꯝꯅꯔꯒ ꯏꯟꯇꯔꯅꯦꯁꯅꯦꯜ ꯀꯟꯐ꯭ꯔꯦꯟꯁ ꯑꯃ ꯃꯅꯤꯄꯨꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤꯒꯤ ꯑꯣꯗꯤꯇꯣꯔꯤꯌꯝꯗ ꯍꯧꯈꯤꯕ ꯃꯦꯒꯤ ꯇꯥꯡ 18 ꯑꯃꯗꯤ 19 ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯦ. ꯁ꯭ꯀꯣꯂꯔ ꯑꯃꯗꯤ ꯃꯍꯩꯔꯣꯏ ꯀꯌꯥꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯗꯨꯅ ꯃ꯭ꯌꯨꯖꯤꯌꯝ ꯑꯦꯟ ꯏꯟꯗꯤꯌꯟ ꯅꯣꯂꯦꯖ ꯁꯤꯁꯇꯦꯝ ꯗ ꯏꯟꯗꯤꯌꯟ ꯀꯜꯆꯔ ꯊ꯭ꯔꯨ ꯑꯦꯖꯦꯁ ꯅꯣꯔꯊ ꯏꯁ ꯏꯟꯗꯤꯌꯥ ꯑꯦꯟ ꯕꯤꯌꯣꯟ ꯍꯥꯏꯕ ꯊꯤꯝꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤꯕ ꯀꯟꯐ꯭ꯔꯦꯟꯁ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯁꯦꯟꯇꯔ ꯐꯣꯔ ꯏꯟꯗꯤꯌꯟ ꯅꯣꯂꯦꯖ ꯁꯤꯁꯇꯦꯝ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟ ꯑꯣꯐ ꯑꯦꯟꯁꯤꯌꯟ ꯍꯤꯁꯇ꯭ꯔꯤ ꯑꯦꯟ ꯑꯥꯔꯀꯤꯑꯣꯂꯣꯖꯤ ꯃꯅꯤꯄꯨꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤꯒꯤ ꯗꯤꯔꯦꯛꯇꯔ ꯑꯃꯗꯤ ꯍꯦꯗ ꯄ꯭ꯔꯣꯐꯦꯁꯔ ꯑꯣꯏꯅꯥꯝ ꯔꯟꯖꯤꯠꯅ ꯑꯁꯨꯝꯅ ꯐꯣꯡꯗꯣꯛꯂꯤ.
4: ꯃ꯭ꯌꯨꯖꯝ ꯍꯥꯏꯕꯁꯤꯒ NEP ꯏꯟꯗꯤꯌꯥꯟ ꯅꯣꯂꯦꯖ ꯁꯤꯁꯇꯦꯝꯁꯤꯒ ꯑꯅꯤꯁꯤꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯟꯕ ꯌꯥꯕ ꯑꯦꯔꯤꯌꯥꯗꯨꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯤꯖꯔꯤꯁꯦ. ꯀꯔꯤꯒꯤꯅꯣ ꯍꯥꯏꯕ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃ꯭ꯌꯨꯖꯝꯒꯤꯗ ꯊꯝꯃꯤꯕ ꯍꯤꯁꯇꯣꯔꯤꯀꯦꯜ ꯑꯦꯟꯇꯤꯛꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ, ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯥꯔꯀꯤꯑꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯑꯦꯟꯇꯤꯛꯁ ꯃꯌꯥꯝ ꯑꯃ, ꯃꯈꯣꯏꯁꯤꯡ ꯑꯁꯤ ꯌꯦꯡꯉꯒ ꯅꯣꯂꯦꯖ ꯁꯤꯁꯇꯦꯝ ꯃꯌꯥꯝ ꯑꯃꯁꯨ ꯏꯟꯀꯣꯄꯔꯦꯠ ꯇꯧꯕ. ꯀꯩꯒꯤꯅꯣ ꯍꯥꯏꯕ ꯃꯇꯝꯗ ꯃꯅꯤꯄꯨꯔꯁꯦ ꯃꯁꯥꯒꯤ ꯅꯥꯠ ꯀꯜꯆꯔ ꯂꯩꯕ, ꯄꯨꯋꯥꯔꯤ ꯁꯥꯡꯅ ꯂꯩꯕ ꯀꯤꯡꯗꯝ ꯑꯃ ꯑꯣꯏꯖꯔꯝꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯅꯤ. ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯅꯤꯄꯨꯔ ꯑꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯄꯥ ꯏꯄꯨꯁꯤꯡꯅ ꯊꯝꯕꯤꯔꯝꯕ ꯏꯟꯗꯤꯖꯤꯅꯁ ꯅꯣꯂꯦꯖ ꯃꯌꯥꯝ ꯑꯃꯒꯤ, ꯍꯤꯗꯥꯛꯀꯤ, ꯐꯨꯗꯀꯤ ꯀꯜꯆꯔ, ꯑꯦꯒ꯭ꯔꯤꯀꯜꯆꯔꯦꯜ ꯇꯦꯛꯅꯣꯂꯣꯖꯤ, ꯂꯝꯆꯠ ꯕꯦꯕꯥꯔ, ꯊꯧꯒꯜꯂꯣꯟ ꯄꯨꯝꯅꯃꯛ ꯃꯌꯥꯝ ꯑꯁꯦ ꯏꯄꯥ ꯏꯄꯨꯁꯤꯡꯁꯤꯅ ꯐꯖꯅ ꯊꯝꯕꯤꯔꯝꯃꯤ. ꯄꯣꯠꯀꯩꯁꯤꯡ ꯑꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯉꯁꯤ ꯄ꯭ꯔꯤꯖꯥꯔꯕ ꯇꯧꯔꯒ ꯇꯨꯡꯒꯤꯗꯃꯛꯇ ꯍꯧꯔꯛꯏꯕ ꯖꯦꯅꯦꯔꯦꯁꯟꯁꯤꯡꯁꯤꯅ ꯈꯪꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯒꯤ ꯄꯥꯟꯗꯝꯗ ꯉꯁꯤꯒꯤ ꯁꯦꯃꯤꯅꯥꯔ ꯑꯁꯦ ꯄꯥꯡꯊꯣꯛꯆꯕꯅꯤ. ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟ ꯑꯣꯐ ꯑꯦꯟꯁꯤꯌꯟ ꯍꯤꯁꯇ꯭ꯔꯤ ꯑꯦꯟ ꯑꯥꯔꯀꯤꯑꯣꯂꯣꯖꯤꯒꯤ ꯃ꯭ꯌꯨꯖꯤꯌꯝ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯁꯤꯗꯩꯗ PG ꯗꯤꯄ꯭ꯂꯣꯃꯥ ꯃ꯭ꯌꯨꯖꯤꯌꯣꯂꯣꯖꯤꯒꯤ ꯁꯥꯇ꯭ꯔꯒꯩꯁꯤꯅ ꯌꯥꯝꯅ ꯐꯖꯕ ꯑꯩꯈꯣꯏ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯂꯩꯔꯤꯕ ꯇ꯭ꯔꯥꯏꯕꯁꯤꯡꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔ ꯂꯩꯔꯤꯕ ꯀꯝꯃꯨꯅꯤꯇꯤꯁꯤꯡꯁꯤꯒꯤ ꯃꯈꯣꯏꯒꯤ ꯆꯠꯅ ꯀꯥꯡꯂꯣꯟ ꯃꯌꯥꯝ ꯑꯃ, ꯃꯈꯣꯏ ꯇ꯭ꯔꯦꯗꯤꯁꯟꯒꯤ ꯑꯣꯏꯕ, ꯃꯈꯣꯏ ꯏꯟꯗꯤꯖꯤꯅꯁ ꯅꯣꯂꯦꯖ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯊꯥꯏꯅ ꯃꯌꯥꯝ ꯁꯤꯖꯤꯟꯅꯈꯤꯕ ꯌꯥꯝꯅ ꯐꯖꯔꯕ ꯑꯦꯛꯖꯤꯕꯤꯁꯟ ꯑꯃ ꯁꯥꯇ꯭ꯔꯁꯤꯡꯁꯤꯅ ꯌꯥꯝꯅ ꯐꯖꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯄꯤꯈꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯑꯦꯛꯖꯤꯕꯤꯁꯟ ꯑꯁꯤꯗ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯏꯟꯗꯤꯖꯤꯅꯁ ꯅꯣꯂꯦꯖ ꯁꯤꯁꯇꯦꯝꯕꯨ ꯄ꯭ꯔꯃꯣꯠ ꯇꯧꯅꯤꯡꯕ, ꯌꯣꯛꯈꯠꯅꯤꯡꯕ ꯑꯩꯈꯣꯏ ꯁꯥꯇ꯭ꯔ ꯁꯥꯇ꯭ꯔꯤ ꯁ꯭ꯀꯣꯂꯔꯁꯤꯡ ꯑꯣꯖꯥꯁꯤꯡ ꯃꯌꯥꯝ ꯑꯃꯅ ꯌꯥꯝꯅ ꯊꯋꯥꯏ ꯇꯥꯅ ꯌꯦꯡꯕꯤꯈꯤ, ꯃꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯁꯤꯒꯨꯝꯕ ꯑꯣꯕꯖꯥꯔꯕꯦꯁꯟ ꯑꯣꯐ ꯏꯟꯇꯔꯅꯦꯁꯅꯦꯜ ꯃ꯭ꯌꯨꯖꯤꯌꯝ ꯗꯤ ꯑꯁꯦ ꯌꯥꯝꯅ ꯃꯄꯨꯡ ꯐꯥꯍꯟꯕ, ꯑꯩꯈꯣꯏ ꯀꯜꯆꯔꯁꯤꯗ ꯀꯃꯥꯏꯅ ꯄꯨꯟꯁꯤꯜꯂꯛꯄ ꯌꯥꯕ, ꯃꯤ ꯑꯃꯒꯤ ꯀꯜꯆꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯜꯆꯔꯁꯤꯒ ꯀꯃꯥꯏꯅ ꯌꯦꯡꯅꯕ ꯍꯥꯏꯕ ꯃꯌꯥꯝ ꯑꯗꯣ ꯂꯣꯏꯅꯃꯛ ꯇꯥꯛꯏ ꯍꯥꯏꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯂꯣꯟ ꯊꯝꯖꯩ.
3: ꯊꯧꯔꯝꯗꯨꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ NEZCC ꯒꯚꯔꯟꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯕꯣꯔꯗ ꯑꯣꯐ ꯒꯚꯔꯅꯔꯁꯀꯤ ꯃꯦꯝꯕꯔ ꯔꯤꯇꯥꯌꯔꯗ IAS Professor Swapnanin Barwana Asumna Hai.
5: This seminar, I think, created a seriousness among the participants that the need for preserving the Indian knowledge systems and also not only preserving it in a museum state, but making it a living tradition so that everyone can practice it or understand the science behind our daily practices. We don't seem to realize that there is science behind the everyday practices that we do, from be it our food, our houses, our clothes, our festivals, our births, deaths, anything that you can name. So this seminar focused on that, and it has been able to at least ignite the minds of the young students for the need to study our Indian knowledge systems and to integrate them into our daily life.
1: Jahi khudingi pangthok pagum me taratared asi malem shinba thungna World Hypertension Day pangthok nari. Numid asi Manipur gi mafam ayambadasu pangthok naki. World Hypertension Numit ka mari lainana Manipur Heart Care Society gi President Dr. Khetrimiyum Kalana fongdorakpa wafam tahanjari.
6: Ta sengbadi blood pressure wangba haibase jelibi ijina magi igi utum waldo adide pilbo posto modu bunye ba khoina blood pressure mayam hainiribase khoi ingisa hypertension haitare sai sehi noriba mi se sehi kun kutra laiba mi singje sehi sai 120 ba 80 thamma yam phare ba ko adu khoi nyogi sehi dosu sehi khare yamaga bp khra wangkhale ba ko sehi yamaju jamni phudi khembe songaidre jamni puyo go the grade 1 hypertension jingre ba ko adu mi pung khuri mushe jamni phu mathak tan systolic makhana diastolic che 90 je machidi gi hendan ba lanai biu hai ba je khoi gi pandam ni hai ba asai gi e che mu tong pai phi kok to tal gi stroke to ne ba ko adu gi heart to ro gi heart attack to ro ni adu ki ni do ro ki ni phel wel la ne ba machi ma ya ji thok to na ba khoi no gi pun chi ji ra wa ba ji thok to na mu ta ma ya de awareness pi ba ma ya de khangan bi ba ma ya de pau jin ja ba through the media machi pang thu pi wen na world hypertension league na ma ya de pau jin ja
7: ꯍꯣꯏ ꯍꯣꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯗꯣꯛꯇꯔ ꯑꯗꯨꯒ ꯍꯟꯗꯛꯀꯤ ꯆꯍꯤꯒꯤ ꯊꯤꯝꯁꯤꯅ ꯀꯔꯤ ꯑꯣꯏꯔꯕꯅꯣ ꯑꯗꯨꯒ ꯊꯤꯝꯁꯤꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯟꯗꯝꯁꯤ ꯀꯔꯤ ꯑꯣꯏꯔꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯤ
6: ꯍꯟꯗꯛ ꯆꯍꯤꯒꯤ ꯊꯤꯝꯁꯤ ꯌꯥꯝꯅ ꯃꯔꯨꯑꯣꯏ ꯃꯣꯏ ꯍꯥꯏꯕꯁꯤ ꯀꯟꯇ꯭ꯔꯣꯂꯤꯡ ꯍꯥꯏꯄꯔꯇꯦꯟꯁꯟ ꯇꯨꯒꯦꯗꯔ ꯍꯥꯏꯕꯅꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯃꯤ ꯑꯃ ꯕ꯭ꯂꯗ ꯄ꯭ꯔꯦꯁꯔꯁꯤ ꯋꯥꯡꯉꯦ ꯈꯜꯂꯁꯦꯕ ꯃꯥ ꯃꯇꯣꯝꯗ ꯂꯩꯊꯣꯛꯑꯒ ꯍꯤꯗꯥꯛ ꯆꯥꯔꯒ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯇꯧꯔꯒꯗꯤ ꯐꯠꯇꯕꯗꯨ ꯈꯔꯕꯨꯗꯤ ꯉꯥꯛꯊꯣꯛꯄ ꯉꯝꯃꯅꯦꯕ ꯑꯗꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯕꯗꯤ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯇꯧꯕꯗꯣ ꯉꯝꯗꯕ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯦꯜꯊ ꯑꯦꯛꯁꯄꯔꯠꯁ ꯃꯤꯟꯁ ꯗꯣꯛꯇꯔ ꯅꯔꯁꯦꯁ ꯑꯁꯥ ꯋꯥꯀꯔꯁ ꯑꯃꯗꯤ ꯗꯥꯏꯇꯤꯁꯤꯌꯥꯟ ꯑꯃꯗꯤ ꯐꯤꯖꯤꯀꯦꯜ ꯑꯩꯈꯣꯏ ꯒꯦꯝ ꯁ꯭ꯄꯣꯔꯠꯁ ꯃꯌꯥꯝ ꯆꯥꯅꯤ ꯃꯌꯥꯝꯁꯦ ꯃꯣꯏꯒꯤ ꯗꯔꯀꯥꯔ ꯂꯩ ꯍꯥꯏꯕ ꯀꯔꯤ ꯃꯉꯣꯟꯗ ꯕꯤ ꯄꯤ ꯋꯥꯡꯉꯤ ꯍꯥꯏꯅ ꯍꯤꯗꯥꯛ ꯇꯧꯕ ꯆꯥꯔꯒ ꯁꯨꯝ ꯐꯝꯖꯤꯟ ꯂꯩꯕꯗꯤ ꯌꯥꯗꯕꯅꯤꯅ ꯑꯗꯨ ꯆꯤꯟꯖꯥꯛꯁꯨ ꯆꯦꯟꯖ ꯇꯧꯗꯕ ꯌꯥꯗꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯒꯤ ꯁꯥꯏꯀꯦꯇ꯭ꯔꯤꯛꯁ ꯋꯥꯈꯜ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕ ꯌꯥꯗꯦꯕ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯚꯤꯜ ꯁꯣꯁꯥꯏꯇꯤ ꯑꯣꯔꯒꯅꯥꯏꯖꯦꯁꯟ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯒꯤ ꯐꯦꯃꯤꯂꯤ ꯃꯦꯝꯕꯔ ꯃꯤ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯁꯦ ꯈꯪꯒꯗꯕꯅꯤ ꯑꯩꯒꯤ ꯕꯤ ꯄꯤ ꯋꯥꯡꯉꯦ ꯍꯥꯏꯕꯁꯦ ꯃꯔꯝꯗꯤ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯕ ꯊꯣꯛꯀꯥꯟꯗ ꯑꯩ ꯏꯊꯟꯗ ꯊꯣꯛꯄ ꯌꯥꯔꯣꯏꯗꯕꯅꯤꯅ ꯉꯁꯥꯏꯒꯤ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯒꯤ ꯃꯤꯑꯣꯏ ꯃꯌꯥꯝꯒꯤ ꯃꯇꯦꯡ ꯂꯧꯕꯗ ꯀꯔꯤ ꯃꯔꯝꯒꯤ ꯂꯧꯕꯗ ꯆꯥꯕ ꯊꯛꯄ ꯆꯦꯛꯁꯤꯟꯕ ꯇꯥꯏ ꯆꯥꯅꯤꯡꯉꯥꯏꯅ ꯄꯥꯡꯒꯜ ꯆꯦꯛꯁꯤꯟꯕ ꯉꯁꯥꯏꯒꯤ ꯐꯦꯠꯀꯤ ꯁꯔꯨ ꯌꯥꯝꯅ ꯌꯥꯎꯕ ꯑꯍꯥꯎ ꯇꯣꯏꯅ ꯆꯥꯕ ꯊꯨꯝ ꯌꯥꯝ ꯆꯥꯕ ꯃꯌꯥꯝꯗꯨ ꯌꯥꯗꯦꯕ ꯑꯗꯨꯅ ꯗꯥꯏꯇꯤꯁꯤꯌꯥꯟꯒꯤ ꯃꯇꯦꯡ ꯂꯧꯒꯗꯕꯅꯤ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯇꯧꯕ ꯉꯝꯗ ꯇꯥꯔꯒꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯌꯥꯝꯅ ꯕꯤ ꯄꯤ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯇꯧꯕꯁꯦ ꯃꯁꯥ ꯃꯊꯟꯗ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯇꯧꯔꯗꯤ ꯐꯔꯦ ꯇꯧꯗꯕ ꯇꯥꯔꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯇꯨꯒꯦꯗꯔ ꯍꯥꯏꯕꯅꯤ ꯇꯨꯒꯦꯗꯔ ꯃꯤꯟꯁ ꯗꯥꯏꯇꯤꯁꯤꯌꯥꯟ ꯁꯥꯏꯀꯦꯇ꯭ꯔꯤꯁ ꯋꯥꯈꯜ ꯅꯨꯡꯉꯥꯏꯇ꯭ꯔꯒꯁꯨ ꯕꯤ ꯄꯤꯁꯦ ꯑꯗꯨꯝ ꯋꯥꯡꯉꯤ ꯌꯥꯗꯦꯕꯀꯣ ꯍꯤꯗꯥꯛ ꯆꯥꯔꯒꯁꯨ ꯑꯗꯨꯅ ꯁꯥꯏꯀꯦꯇ꯭ꯔꯤꯁ ꯑꯃꯨꯛ ꯐꯤꯖꯣ ꯁꯥꯏꯀꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯃꯗꯨ ꯑꯦꯁꯦꯁ ꯇꯧꯕ ꯇꯥꯕꯅꯦꯕ
3: ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯅꯥꯗꯒꯤ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯉꯥꯛꯊꯣꯛꯀꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯃꯤꯄꯨꯝ ꯈꯨꯗꯤꯡ ꯈꯪꯃꯤꯟꯅꯅꯕ ꯆꯍꯤ ꯈꯨꯗꯤꯡꯒꯤ ꯃꯦꯒꯤ ꯇꯥꯡ 16 ꯑꯁꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯗꯦꯡꯒꯤ ꯗꯦ ꯍꯥꯏꯅ ꯖꯥꯇꯤ ꯑꯁꯤꯒꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯏ ꯗꯦꯡꯒꯤ ꯗꯦ ꯅꯨꯃꯤꯠꯀ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ ꯏꯟꯇꯔꯅꯦꯟ ꯃꯦꯗꯤꯁꯤꯟ PGI ꯆꯥꯟꯗꯤꯒꯔꯒꯤ MD ꯗꯣꯛꯇꯔ ꯂꯤꯌꯣ ꯑꯉꯣꯝ ꯃꯅꯤꯅ ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯅꯥꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯁꯨꯝꯅ ꯐꯣꯡꯗꯣꯔꯛꯂꯤ
8: ꯗꯦꯡꯒꯤꯁꯦ WHO ꯀ꯭ꯂꯥꯁꯤꯐꯤꯀꯦꯁꯟꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯑꯍꯨꯝ ꯊꯣꯛꯅ ꯈꯥꯏꯗꯣꯛꯑꯦ ꯗꯦꯡꯒꯤ ꯋꯤꯗꯥꯎꯠ ꯁꯦꯕꯤꯌꯔ ꯁꯤꯝꯇꯝ ꯗꯦꯡꯒꯤ ꯋꯤꯗꯥꯎꯠ ꯗꯦꯟꯖꯔ ꯁꯥꯏꯟ ꯗꯦꯡꯒꯤ ꯋꯤꯠ ꯁꯦꯕꯤꯌꯔ ꯁꯥꯏꯟ ꯑꯍꯨꯝ ꯁꯨꯕꯅ ꯁꯦꯕꯤꯌꯔ ꯗꯦꯡꯒꯤ ꯍꯥꯏꯅ ꯗꯦꯡꯒꯤ ꯋꯤꯗꯥꯎꯠ ꯁꯦꯕꯤꯌꯔ ꯁꯥꯏꯟꯁꯦ ꯃꯣꯁ ꯀꯣꯃꯟꯂꯤ ꯐꯤꯕꯔ ꯑꯣꯏꯅ ꯍꯧꯔꯛꯀꯅꯤ ꯀꯥꯡ ꯆꯤꯛꯈꯤꯕꯒꯤ ꯃꯇꯨꯡ ꯅꯨꯃꯤꯠ ꯑꯦꯔꯥꯎꯟ 6 to 10 days ꯂꯩꯔꯒ ꯁꯤꯝꯇꯝꯁꯦ ꯎꯠꯄ ꯍꯧꯔꯛꯀꯅꯤ ꯑꯗꯨꯝꯀꯥꯟꯗ ꯐꯤꯕꯔ ꯑꯣꯏꯅ ꯇꯧꯋꯦ ꯀꯣꯛ ꯆꯤꯛꯄ ꯌꯥꯎꯒꯅꯤ ꯃꯤꯠ ꯅꯥꯕ ꯃꯁꯜ ꯊꯤꯟꯗꯣꯛꯄ ꯍꯛꯆꯥꯡ ꯊꯤꯟꯗꯣꯛꯄ ꯇꯥꯡ ꯆꯤꯛꯄ ꯈꯨꯠꯁꯥꯡ ꯉꯥꯡꯁꯤꯜꯂꯛꯄ ꯁ꯭ꯀꯤꯟ ꯉꯥꯡꯁꯤꯜꯂꯛꯄ ꯁꯨꯃꯥꯏꯅ ꯑꯗꯨꯝꯀꯥꯟꯗ ꯇꯧꯒꯜꯂꯦ ꯑꯗꯨꯝꯀꯥꯟꯗ ꯃꯥꯏꯜ ꯑꯣꯏꯒꯜꯂꯦ ꯑꯗꯨꯒ ꯑꯅꯤꯁꯨꯕꯗꯅ ꯗꯦꯡꯒꯤ ꯋꯤꯠ ꯗꯦꯟꯖꯔ ꯁꯥꯏꯟ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯗꯦꯟꯖꯔ ꯁꯥꯏꯟꯗꯅ ꯔꯤꯀꯔꯦꯟ ꯚꯣꯃꯤꯇꯤꯡ ꯄꯨꯛꯁꯦ ꯌꯥꯝꯅ ꯅꯥꯕ ꯈꯣꯡꯒꯥꯝꯗ ꯏ ꯈꯤꯇꯪ ꯌꯥꯎꯔꯛꯄ ꯈꯣꯠꯄ ꯌꯥꯏ ꯀꯣꯛꯁꯨ ꯁꯦꯕꯤꯌꯔ ꯍꯦꯗꯦꯛ ꯂꯩꯕ ꯃꯤꯠ ꯅꯨꯡ ꯌꯥꯝ ꯀꯟꯅ ꯅꯥꯔꯛꯄ ꯈꯣꯠꯄ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯦ ꯗꯦꯟꯖꯔ ꯁꯥꯏꯟꯗ ꯌꯥꯎꯋꯦ ꯁꯦꯕꯤꯌꯔ ꯗꯦꯡꯒꯤ ꯍꯥꯏꯔꯒꯅ ꯊꯣꯛꯆꯟꯕ ꯀꯣꯛ ꯃꯅꯨꯡꯗ ꯏ ꯊꯣꯛꯆꯟꯕ ꯏꯁꯇ꯭ꯔꯣꯛ ꯆꯠꯂꯛꯄ ꯌꯥꯏ ꯑꯗꯨ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯏꯒꯨꯝꯕ ꯑꯣꯔꯛꯄ ꯌꯥꯏ ꯏ ꯍꯥꯃꯛꯄ ꯌꯥꯏ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯁꯣꯔ ꯍꯣꯟꯕꯁꯦ ꯋꯥꯔꯛꯄ ꯌꯥꯏ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯄꯦꯁꯦꯟꯁꯦ ꯌꯥꯝ ꯁꯥꯊꯤꯔꯗꯤ ꯁꯣꯛꯇꯒꯅꯤ ꯆꯠꯀꯤ ꯈꯨꯠꯁꯥꯁꯤ ꯏꯪꯁꯤꯜꯂꯛꯄ ꯈꯣꯠꯄ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯐꯔꯛꯀꯅꯤ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯤꯅ ꯁꯦꯕꯤꯌꯔ ꯗꯦꯡꯒꯤ ꯀꯧꯋꯦ ꯇꯦꯁꯁꯤꯅ ꯑꯍꯨꯝ ꯂꯩ ꯑꯍꯥꯟꯕꯁꯤꯅ ꯐꯦꯕ꯭ꯔꯥꯏꯜ ꯁ꯭ꯇꯦꯖ ꯀꯧꯋꯤ ꯑꯅꯤꯁꯨꯕꯁꯤꯅ ꯀ꯭ꯔꯤꯇꯤꯀꯦꯜ ꯁ꯭ꯇꯦꯖ ꯀꯧꯋꯤ ꯑꯍꯨꯝꯁꯨꯕꯁꯤꯅ ꯀꯣꯕꯥꯂꯤꯁꯤꯟ ꯁ꯭ꯇꯦꯖ ꯀꯧꯋꯦ ꯃꯌꯥꯝꯗ ꯈꯪꯍꯟꯅꯤꯡꯉꯤꯁꯦ ꯐꯦꯕ꯭ꯔꯥꯏꯜ ꯁ꯭ꯇꯦꯖ ꯍꯥꯏꯗꯤ ꯐꯤꯕꯔ ꯍꯧꯔꯛꯄꯁꯦ ꯗꯒꯤꯅ ꯗꯦ 3 to 5 days ꯐꯦꯕ꯭ꯔꯥꯏꯜ ꯁ꯭ꯇꯦꯖꯅꯦ ꯐꯤꯕꯔꯁꯦ ꯂꯣꯏꯔꯀꯥꯟꯗ ꯗꯦꯡꯒꯤꯒꯤ ꯁꯥꯊꯤꯕ ꯃꯇꯝ ꯑꯣꯏꯖꯦ ꯁꯤꯕꯨ ꯀ꯭ꯔꯤꯇꯤꯀꯦꯜ ꯐꯦꯁ ꯀꯧꯋꯦ ꯍꯦꯃꯣ ꯀꯟꯁꯦꯟꯇ꯭ꯔꯦꯁꯟ ꯊꯣꯛꯄ ꯍꯦꯃꯣ ꯀꯟꯁꯦꯟꯇ꯭ꯔꯦꯁꯟ ꯍꯥꯏꯗꯤ ꯏꯁꯦ ꯅꯪꯕ ꯈꯣꯠꯄ ꯇꯧꯔꯛꯄ ꯃꯁꯥꯁꯦ ꯏꯗꯤꯃꯥ ꯇꯧꯔꯛꯄ ꯁꯤꯒꯨꯝꯕ ꯏꯁꯤꯡꯁꯦ ꯊꯣꯛꯈꯤꯕꯗꯒꯤ ꯁꯣꯔꯒ ꯐꯨꯟꯖꯤꯜꯂꯛꯄ ꯄꯨꯛꯇ ꯏꯁꯤꯡ ꯌꯥꯎꯔꯛꯄ ꯊꯕꯣꯝꯕꯤꯗ ꯏꯁꯤꯡ ꯌꯥꯎꯔꯛꯄ ꯁꯤꯒꯨꯝꯕꯁꯦ ꯌꯥꯝꯅ ꯀꯃꯟ ꯑꯣꯏ ꯁꯤ ꯃꯇꯝꯁꯤꯗꯅꯦ ꯌꯥꯝ ꯐꯖꯅ ꯄꯦꯁꯦꯟꯁꯦ ꯑꯣꯕꯖꯔꯕꯦꯁꯟ ꯃꯦꯅꯦꯖ ꯇꯧꯗꯣꯏꯁꯦ
9: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯍꯦꯛ ꯂꯥꯏꯅꯥ ꯂꯥꯏꯑꯣꯡꯁꯦ ꯗꯦꯡꯒꯤ ꯑꯣꯏꯔꯝꯃꯅꯦꯅ ꯈꯪꯕ ꯃꯇꯝꯗꯒꯤ ꯄꯦꯁꯦꯟꯁꯤ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯒꯨꯝꯕꯗ ꯄꯨꯒꯗ꯭ꯔꯥ ꯗꯤꯁꯄꯦꯟꯁꯔꯤꯒꯨꯝꯕꯗ ꯄꯨꯒꯗ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕꯤꯌꯣ
8: ꯑꯍꯥꯟꯕꯗ ꯗꯦꯡꯒꯤꯅ ꯆꯤꯡꯅꯔꯗꯤ ꯍꯟꯗꯛꯄ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯃ ꯍꯦꯛꯇ ꯆꯠꯄꯤꯌꯣ ꯏꯆꯝ ꯆꯝꯕ ꯇꯦꯁꯅꯦ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯁꯔꯀꯥꯔꯅꯁꯨ ꯐ꯭ꯔꯤꯗ ꯂꯣꯏ ꯇꯧꯔꯕꯅꯤ NS1 ꯑꯦꯟꯇꯤꯖꯦꯟ ꯍꯥꯏꯕ ꯑꯃ ꯗꯦꯡꯒꯤ IgM ꯍꯥꯏꯕ ꯑꯃ ꯑꯃꯅ IgG ꯇꯧꯒꯅꯤ ꯁꯤꯗ ꯄꯣꯖꯤꯇꯤꯞ ꯑꯣꯏꯔꯛꯑꯗꯤ ꯌꯥꯝ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯁꯤꯒꯤ NS1 ꯅꯠꯇ꯭ꯔꯒ IgM ꯁꯦ ꯄꯣꯖꯤꯇꯤꯞ ꯑꯣꯏꯔꯗꯤ ꯑꯦꯀ꯭ꯌꯨꯠ ꯐꯦꯁꯅꯦ ꯈꯪꯉꯦ ꯄꯤꯔꯗꯤ ꯑꯅꯛꯄ ꯁꯔꯀꯥꯔꯒꯤ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯃ ꯇꯧꯕꯤꯔꯒ ꯑꯗꯨꯒ ꯃꯣꯏ ꯇꯧꯗꯨꯗ ꯇꯥꯟꯅꯔꯒ ꯇꯨꯡꯏꯟꯅ ꯗꯤꯐ꯭ꯔꯦꯟꯁꯦ ꯇꯧꯔꯛꯀꯅꯤ ꯄꯦꯁꯦꯟꯁꯦ ꯍꯣꯝ ꯕꯦꯁ ꯊꯦꯔꯥꯄꯤ ꯌꯥꯒꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ꯋꯥꯔꯗ ꯕꯦꯁ ꯊꯦꯔꯥꯄꯤ ꯌꯥꯒꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒꯅ ICU ꯕꯦꯁ ꯑꯣꯏꯒꯗ ꯂꯥꯁ ꯌꯔꯗꯁꯨ ꯅꯥꯕꯁꯦ ꯌꯥꯝ ꯃꯁꯤꯡ ꯍꯦꯟꯒꯠꯂꯦ ꯑꯍꯥꯟꯕꯗ ꯍꯥꯏꯗꯤ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟꯁꯟ ꯏꯁ ꯕꯦꯇꯔ ꯗꯦꯟ ꯀ꯭ꯌꯣꯔ ꯍꯥꯏꯗꯣ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯦ ꯄ꯭ꯔꯤꯚꯦꯟꯁꯟ ꯍꯥꯏꯁꯦ ꯀꯥꯡ ꯆꯤꯛꯍꯟꯗꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯍꯥꯏꯗꯨꯅꯤ ꯗ꯭ꯔꯦꯟ ꯅꯨꯡ ꯐꯖꯅ ꯆꯦꯜꯍꯟꯕ ꯈꯣꯠꯄ ꯈꯨꯝꯖꯟꯕꯤꯕ ꯏꯁꯤꯡ ꯅꯨꯡ ꯇꯨꯡꯍꯟꯗꯕ ꯑꯗꯨꯝꯀꯥꯟꯗ ꯃꯣꯁꯀꯤꯇꯣ ꯅꯦꯠꯁꯦ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯤꯕ ꯀꯥꯡꯈꯟꯁꯦ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯤꯕꯀꯣ ꯅꯥꯔꯒ ꯅꯛꯅꯕ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯆꯠꯂꯒ ꯑꯝꯇꯪ ꯗꯣꯛꯇꯔꯗ ꯇꯥꯟꯅꯅꯤꯡꯉꯤ
10: ꯉꯁꯤꯒꯤ ꯗꯤꯖꯤꯇꯦꯜꯒꯤ ꯃꯇꯝ ꯑꯁꯤꯗ ꯏ ꯕꯨꯛ ꯑꯃꯗꯤ ꯏꯟꯇꯔꯅꯦꯠꯇ ꯂꯥꯏꯔꯤꯛ ꯀꯌꯥ ꯐꯪꯂꯕꯁꯨ ꯄꯥꯕꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯂꯩꯔꯕꯁꯨ ꯅꯝꯊꯣꯛꯂꯕ ꯂꯥꯏꯔꯤꯛꯀꯤ ꯃꯐꯝꯗꯤ ꯑꯗꯨꯃꯛ ꯆꯥꯎꯅ ꯂꯩꯔꯤ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯑꯦꯗꯃꯤꯅꯤꯁꯇ꯭ꯔꯦꯁꯟ ꯖꯤꯔꯤꯕꯥꯝꯅ ꯁꯤꯟꯗꯨꯅ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯕꯨꯛ ꯐꯤꯌꯔ 2026 ꯍꯧꯈꯤꯕ ꯃꯦ 23 ꯑꯃꯗꯤ 24 ꯏꯃꯥ ꯃꯥꯔꯀꯦꯠ ꯖꯤꯔꯤꯕꯥꯝꯗ ꯅꯨꯃꯤꯠ 2 ꯆꯨꯞꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯦ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤꯕ ꯕꯨꯛ ꯐꯤꯌꯔ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯌꯣꯜꯁꯤꯗ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯃꯤꯍꯨꯠꯀ ꯅꯣꯗꯦꯜ ꯑꯣꯐꯤꯁꯔ ꯑꯇꯣꯝ ꯕꯤꯖꯦꯟꯗ꯭ꯔꯣ ꯁꯤꯡꯒ ꯇꯦꯂꯤꯐꯣꯟꯒꯤ ꯈꯨꯊꯥꯡꯗ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕꯒꯤ ꯁꯔꯨꯛ ꯈꯔ ꯇꯥꯍꯟꯖꯔꯤ
11: ꯍꯟꯗꯛ ꯏꯍꯥꯟ ꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯑꯁꯤꯗ ꯕꯨꯛ ꯐꯤꯌꯔ ꯑꯁꯤ ꯄꯥꯡꯊꯣꯛꯄꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯟꯗꯝꯗꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯁꯤꯇꯤ ꯃꯌꯣꯟꯗꯒꯤ ꯇꯥꯝꯅ ꯂꯩꯕ ꯑꯣꯏꯕꯅ ꯂꯩꯔꯤꯕ ꯁꯥꯇ꯭ꯔꯁꯤꯡ ꯑꯣꯖꯥꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯖꯦꯅꯔꯦꯜ ꯄꯕ꯭ꯂꯤꯛꯁꯤꯡ ꯑꯁꯤ ꯕꯨꯛ ꯐꯤꯌꯔꯒꯤ ꯀꯥꯟꯅꯕ ꯑꯃꯗꯤ ꯕꯨꯛ ꯐꯤꯌꯔ ꯀꯔꯝꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯏ ꯃꯁꯤꯗꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯌꯦꯡꯕ ꯌꯥꯏ ꯈꯪꯕ ꯌꯥꯏ ꯂꯤꯇꯔꯦꯔꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯩꯈꯣꯏ ꯃꯌꯥꯝ ꯑꯁꯤ ꯁꯤꯒꯤ ꯑꯦꯛꯁꯄꯣꯖꯔ ꯑꯣꯏꯅ ꯃꯌꯥꯝ ꯈꯪꯗꯕꯁꯤꯡꯕꯨ ꯎꯍꯟꯅꯕ ꯁꯥꯇ꯭ꯔꯁꯤꯡꯕꯨ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯦꯋꯥꯔꯅꯦꯁꯀꯤ ꯇꯥꯏꯞꯇ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯆꯕꯅꯤ ꯍꯧꯖꯤꯛ ꯃꯇꯝꯒ꿤 ꯗꯤꯖꯤꯇꯦꯜꯒꯤ ꯃꯇꯝ ꯑꯁꯤꯗ ꯁꯥꯇ꯭ꯔ ꯅꯍꯥꯔꯣꯜꯁꯤꯡꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯅ ꯃꯈꯣꯏꯅ ꯊꯦꯡꯅꯔꯤꯕ ꯑꯁꯤ ꯁ꯭ꯀꯨꯜꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯇꯝꯕꯒꯤ ꯑꯦꯀꯥꯗꯃꯤꯛꯀꯤ ꯑꯣꯏꯕ ꯉꯥꯛꯇ ꯇ꯭ꯌꯨꯁꯟ ꯆꯠꯄ ꯍꯣꯝꯋꯥꯔꯛ ꯇꯧꯕ ꯐꯣꯟꯗ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯦꯡꯕ ꯑꯗꯨꯝ ꯒꯦꯃꯤꯡꯒꯨꯝꯕ ꯁꯥꯟꯅꯕ ꯑꯔꯣꯝꯗ ꯑꯣꯏꯅ ꯆꯠꯈꯤꯕ ꯂꯥꯏꯔꯤꯛꯇꯒꯤ ꯇꯁꯦꯡꯅ ꯕꯨꯛꯀꯤꯁ ꯅꯣꯂꯦꯖꯀ ꯀꯩ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯦꯀꯥꯗꯃꯤꯛ ꯔꯣꯝꯗ ꯁꯨꯝ ꯆꯠꯈꯤꯕ ꯑꯦꯀꯥꯗꯃꯤꯛꯀꯤ ꯋꯥꯡꯃꯗ ꯂꯩꯔꯤꯕ ꯑꯇꯣꯞꯄ ꯑꯥꯔꯠꯀꯤ ꯕꯨꯛ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯖꯦꯅꯔꯦꯜ ꯅꯣꯂꯦꯖ ꯑꯣꯏꯒꯦꯔꯥ ꯑꯗꯒꯤ ꯂꯤꯇꯔꯦꯔꯤ ꯕꯨꯛ ꯑꯣꯏꯒꯦꯔꯥ ꯅꯣꯕꯦꯜ ꯑꯣꯏꯒꯦꯔꯥ ꯅꯟ ꯐꯤꯛꯁꯟ ꯃꯣꯇꯤꯚꯦꯇꯤꯡ ꯕꯨꯛ ꯀꯨꯝꯕ ꯁꯤꯒꯨꯝꯕ ꯀꯌꯥꯒꯤ ꯑꯦꯛꯁꯄꯣꯖꯔꯁꯦ ꯈꯔ ꯋꯥꯠꯄ ꯖꯤꯔꯤꯕꯥꯝꯗ ꯂꯩꯔꯤꯕ ꯕꯨꯛ ꯁ꯭ꯇꯣꯔꯁꯤꯡꯁꯨ ꯃꯁꯤꯡ ꯌꯥꯝꯖꯗꯦ ꯑꯗꯨꯅ ꯖꯤꯔꯤꯕꯥꯝꯗ ꯁ꯭ꯀꯨꯜ ꯀꯣꯂꯦꯖꯁꯤ ꯀꯣꯂꯦꯖ ꯑꯃꯈꯛꯇꯪ ꯂꯩ ꯁ꯭ꯀꯨꯜꯁꯨ ꯌꯥꯝꯅ ꯃꯇꯤꯛ ꯆꯥꯅ ꯑꯐꯕ ꯁ꯭ꯀꯨꯜꯁꯨ ꯈꯔ ꯋꯥꯠꯄ ꯂꯩꯔꯤꯕ ꯀꯟꯗꯤꯁꯟ ꯑꯁꯤꯗ ꯁꯥꯇ꯭ꯔꯁꯤꯡꯒꯤ ꯃꯈꯣꯏꯒꯤ ꯊꯤꯜ ꯑꯃ ꯄꯤꯕ ꯑꯣꯏꯅ ꯕꯨꯛ ꯐꯤꯌꯔꯒꯨꯝꯕ ꯑꯃ ꯄꯥꯡꯊꯣꯛꯆꯔꯒꯗꯤ ꯃꯈꯣꯏꯗ ꯑꯦꯛꯁꯄꯣꯖꯔ ꯑꯣꯏꯔꯅꯤ ꯕꯤꯌꯣꯟ ꯗ ꯑꯦꯀꯥꯗꯃꯤꯛ ꯑꯇꯣꯞꯄ ꯄꯥꯕ ꯌꯥꯕ ꯇꯝꯕ ꯌꯥꯕ ꯍꯥꯏꯖꯤꯟꯕ ꯌꯥꯕ ꯃꯁꯥ ꯃꯁꯥꯒꯤ ꯍꯣꯕꯤꯁꯤꯡ কাশিমপুরদি আমার আমরা জিরিবাম হেডকোয়ার্টারদি আদুগা ফিলচার কি মেনলি লাগবেন সুব বুক স্টোর বায়ান বুক স্টোর মানে
3: বুক ফেয়ার সে সরু লাগবে মামসি রেসপন্স কমায় উপি
11: পয়সা নতুন পেরেন্টস ওজা সাপোর্ট পিবি
1: আরব পোট্রাই সেনেক লাইকচিব কয়াছি পুয়ারি নইনবদা সিজিনব পোটলামসিংনি ইরামদ মণিপুরদসু মমাংথক চটনরম্ব সেনেকসিংনা পুয়ারিগি খোঙ্গুলিবদা মরুয়েব মচাকম ওইরি লিসিংম চমাপন মরিফুমরিদা কাইফা লোকোন খাঙ্গবোকতা ফংকিবা আরব সেনেকসিংগি এক্সিবিশন আমা বুক ক্লাব খাঙ্গবোকনা সিনদুনা হৌকিবা মে তরাতরেত নোংমাইজিং নুমিত খাঙ্গবোক মখা লেকাইদা লাইবা বিএইচ মানিথোই মানদবদা পাংথোকরে এক্সিবিশন আদুগা মরি লাইনানা বুক ক্লাব খাঙ্গবোকি এডিটর ডক্টর লাইশ্রম লেনিন না আসুমনা হাইরি
12: মাসি আখোনা সিনজারি সে মাসিনি চাহি নিফু খর হেবগি মমাং হাইজাবা তারে 1984 দা খাঙ্গবোকি কাইফা লোকোনদগি মতমদুগি জুন জুলাই মতমদা আরিবা থৌপালেগি মতমগি সেনমাইক লিসিংনিগ চহুমুক ফাঙ্গিবগি রেকর্ড আমা অখয়দা লাইগি আরিবা মতমগি সেনমাইকসিংসি হৌজি অখয়গি উজা মুতাহাবাদুর সিগি কাস্টাডিদা উজাসিন মতমদুগ 1984 গিদা ফাঙ্গিবসি মানা কালেকশন তৌরগ থামবিরামবনি আদি মতমগি উজানা 1985 গা 5 তা লারিগ আমা খামুক তা ফাঙ্গিবা কোইন মিয়ামসিগি প্লাব কমপ্লিট ওয়েবা মনা কেটালগ আমাজু ফোংবিরাগা তাম ফজনা থামবিরামি আদু হারিবা পোচাইসিং খাঙ্গবোকি ফাঙ্গিবরগাছ খাঙ্গবোক লামলাগিবসে চাহি নিফু খর হেলে হাইজাব তারে আদ আখন আমুক উজাদুদ উনারাগা খাঙ্গবোকদস খাঙ্গবোকি ফাঙ্গিব কোইন কোইনসিংদগি আমহনা এক্সিবিশন তৌবগি খুদংসামা অখয় লোকজাবনি পয়সা খর খক্তং স্পেসিফিক ওয়না ইয়ানো মরু ওয়বা পয়সাসিংগি মরক্তগি আমা ইয়াউরিছি মৈদিং উরাকোন থৌবন গি পয়সা আমা ইয়াউরি পয়সাছি আসিদিন চাহি লিং আমরা চামড়ি মুকি মমানি পয়সা ওইগদুইনেব সিমে গরিব নিবাস পালেগী পয়সা চিট সাই আদি জিতা সাহা খাঙ্ব আরব পয়সাছি হচ্ছে হারিব কফা লোকনছে আখোই খাওয়া কিনা হাইনবাদ খুন তারামি খোলামি হাই ওইসে আখোদ পয়সাছে ফ্রব হারিব লোকনছে উবগি লোব খোঁপদ মখা তাব পোচাই আরব পোচাই খরচ ফিব আগে ফিব আখোই খুঙ্গি হচ্ছে খরচ আখোয় কালেকশন তৌর ডিসপ্লে তৌব আদ মপুনে তৌরিদি পুখমগুম আগে লাই হারাউবদিনব মোয়গি লাই পুবদিনব পোলম হাইতারে আদুম খরগ মাই মপুনে এক্সিবিশনছে তৌজাবরে
3: পাংতোপিরিব এক্সিবিশনছিনা টোঙান টোঙানব সেনিয়েকসিং থামবিরিছিনা লাকাদুরিব তুমগি মিরোনছিং হৌরকলিব মৈরুইছিংদা কারিগ্রামব ইথিনদি পিগনে
12: সি এক্সিবিশনছি পাংতোমদাই আখোন প্রমো ভিডিওম সেমগা থাগাছাবনে হজি সোশ্যাল মিডিয়া মতমসু ওইলেদনা আদুগ ইমপ্যাক্টছি ইয়াম ফজনা লাই আখোন থাগাছাব মিনিট আনিমুক সাংব ভিডিওছি মি লাখ আমা মুগি ইয়েঙেব আদুদগি মি মিয়ামমসে লাকপি ইম্প্যাক্টছি আমখোদস আখোই খামুক খুঙ্গংসিদি সুমান চাহি লিং আমরা চামড়ি মমানি পয়সা ফি আখোজ আচৌব এসেট আমা হাইজাব তারে আদি হজিকত আখোদ রিসার্চ তৌবগি ওলি পয়সা খাত স্টাডি তো মিছু মাম থাকলেব মোদ আচৌব কানব হাইতারে তৌরব এক্সিবিশন আখোই পিকন তৌরগাছ ইম্প্যাক্ট ফজনা হাইন আখোম খাই
3: মহিমসিং তামলিব ছাত্র ছাত্রি আমাদি মমা মাপা ওইবসিংনা মহিরুইসিংগি হৈথুই সিংথুইব আমাদি পামজব সিনফম খন্দুনা লাইরিক মখা তামথব লইনানা স্কলারশিপনচিংব লাইরিব খুদংচাবসিংগি মতাংদা পুন্ন খংমিননব সিনব ইডুকুয়েস ইমফাল 2026 হৌকিব মে কুনমাদি কুনমাথুইদা ওভারসিস পয়েন্ট ইমফাল সিনদুনা চন্দ্রমুখী সিটি সেন্টার বহুপরাদা পাংথোখ্রে ক্লাস টুয়েলভ আমাদি গ্রেজুয়েট লইরব মহিরুইসিংগিদমক পাংথোখিব থৌরম আদুগ মারি লইনানা ওভারসিস ইমফালগি ম্যানেজিং ডিরেক্টর কনসম সঞ্জিত কুমারনা আসুমন পোংদোরকলি
13: ইডুকুয়েস ইমফাল সে কনসিভ তোসে আহানবনে আখন মেন অবজেক্টিভ আখন খুড়িছেনা আখোই হজিক সিচুয়েশনসে আখোই আগামী উইথ প্যারেন্টসিংসেনা মানিপুর মপান লাইক তাম চটপ সে স্কাউটিং হান চালান কলেজ থিব হান চালান দেন কনফার্ম তরগ লাগাই থিন চটকান সার্ফেস ট্রান্সপোর্টসে আখোদি রেস্ট্রিকশন লাইবনা লোক এয়ার আদি কস্ট হেঙ্গলক আখন সামহাও তরকদ ইউনিভার্সিটি মামদ ইনভাইট তরগ সে মো প্রেজেন্স আখন সাত্রগ স্টুডেন্টসগি লিঙ্কপ তৈবিবকো উইদাউট এনি চার্জেস ফ্রম দি ইউনিভার্সিটি মোয়গি এডমিশনগি কারিগি আখোদি ইন্টারফেস ওইবনেবকো আদুকিছু মতক্ত আগামসিংসে লাকপ মতামসে আখন হাইছে মোয়গি কারিয়ার কনফিউশন আমনা লাইব ক্লাস 10 12 কি মতংসে moina kari subjects logani dei taragadi exactly university me answer is the moina thingnar kanda da se koi neotia university moida marine engineering gi koina sukan khanba da thoi da me amma se da angchi uiye ba ko then moida confusion da me amda koi career counselors me am lai moida kari kari loraga chana ga da gi haibadugi adugumbo opportunity do pinning ba koina link up torini aduna response am phaje akoina khallu baga hojik lai riba koi gi situation adegidi akoi gi mindset se sisna ngang tingla oidra khan bane ko atum lai adana it's very encouraging adana akoi future gi work ama akoi na ukan da we can see a vision akoi phajana ngang sing chiga akoi ga collaborate toraga phajana tobang amne na khale
14: numit nini oinadi chathaga dori ba fair ne haiza batare ado ngasi tarikut se first day sidai sidha satre se dugi mati response phajai na budi thambi kre la iba students sing se kana ba se phangaga chakre kai na khanbi ba se yau bra si matang de kamai to
13: ngasai ayuk pong koi na tara tara ga khara helak pa dai da hobdo tara ma thoi ma kai baro dai bok to di more than 200 students and register to gre ba ko na hoji ke alarm de di khang dre but again thambi ba pandam de 2 days sai sida 500 or 600 students or even 1000 bok yok tar ga di yok dre bok ta koi am na impactful oi an lo ga doine adu angang sing se gi moi na koi da concern me am haira ga moi gi career gi confusion me am ma haira ga adegi di ai fashion tam ningi design tam ningi kadai dano sida chalo adegi di ngasai gi ai active service ningi asom da chalo adegi di me am ma lai ko moi ai kanai na khale
3: education du da saruk yab lakiba mahiroi ama
15: ai gi ming ngan ba ko je ai uje rm school ko ga da haina khongem bi da class 10 standard ta tam je akoi na sida lakma tam da thage akoi na tawning ba hai akoi gi dream hai ta ne koi am ambition entrepreneurship tamning agana entrepreneur gi sida advisor le amba da gi upsc wagera nda any civil services wagera nursing wagera any akoina changing ba line ma ekta da counseling to phange aduga future je amuka na clear o helak bagi ta ta hedi koina hana kham da me amju khangma ga me aduga ngasai sarna hai bi apu jo koi gi isha ge ba kholon hai di koi parents na nang is wagera di ips wagera di da gi akoina mo entrepreneur winning ba ho ba maina khan ba gi jo hai di maina khalam ba le ga jo counselor me amjina koi counseling to bi bujina koi gi isha gi goal do phangnabagi akoi da willingly toning bagi iganesh ama phale koi ngasi smaina ta ujam na phayana khale manipur da
10: hokhiba megi amadagi taratruk phawba uzbekistan gi konung taskent pangthukiba asian boxing u15 championship ta india gi mahut sinduna charuk yaruba lamda mashi gi boxer oinam nongpong anbana bronze medal amalor khre bronze medalist nongpong anbaga telephone gi khuthangda wari sabagi charuk khara tanjari
16: ai 2023 deshanare aina class 6 gi second periodic lower matung dai sidai sanaje ojai nau da oinam da han sanaje re andi matung da sai de khang ja re ai han da national da national da goal da we noida da anduga ani shubha satpa da guna da patiala da guna ma kham da sile anduda anduda goal da masung da social loge re andui ma khata da asian championship da asian amtang di chacha ge aina goal tama ai kan samay nam dai hena din ngang thai te ge andum chana jare duga ai gi waja aje dami wana support khajna to bi budagi ai chi gi rejoice se yong jong larik khanawa chatmin asida kitang khanaw da kitang wa ba education da kitang mai onjen bangam jare other training koi kendal ekuda sida ta udawa mayam tawame sida di ko samatanta ai adadi ko mayam sangata ai ye ahan do jana olympic ki stress na khata gold medal paega le paina habi ge adu yona ba ai kanna hodik sanajatana ai olympic gold medal so jan lawla ojain chak so jan pujer kane
17: masi ga loinena loijare ai khoi gi ꯆꯌꯣꯜ ꯒꯤ ꯑꯣꯏꯅ ꯄꯨꯊꯣꯛꯆꯕ ꯈꯨꯗꯣꯜ ꯆꯌꯣꯜ ꯁꯤꯗ ꯃꯅꯤꯄꯨꯔ ꯃꯊꯪ ꯊꯥꯡꯖ ꯄꯨꯡꯐꯝ ꯑꯁꯤꯃꯛꯇꯗ ꯑꯅꯧꯕ ꯊꯧꯗꯣꯛꯁꯤꯡꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯃꯨꯛ ꯐꯪꯕꯤꯒꯅꯤ ꯆꯌꯣꯜ ꯁꯤꯗ ꯃꯅꯤꯄꯨꯔ
18: ꯆꯌꯣꯜ ꯁꯤꯗ ꯃꯅꯤꯄꯨꯔ ꯇꯥꯕꯤꯔꯦ ꯊꯧꯔꯝ ꯂꯥꯟꯊꯣꯛꯄꯤꯈꯤꯕꯁꯤꯡꯗꯤ ꯏꯔꯨꯡꯕꯝ ꯃꯅꯤꯁꯅ ꯈꯥꯏꯗꯦꯝ ꯚꯤꯛꯇꯣꯔꯤꯌꯥ ꯑꯃꯗꯤ ꯌꯨꯔꯦꯀꯥ ꯌꯨꯔꯦꯝꯕꯝ ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯅ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝ ꯁꯃꯔꯖꯤꯠ ꯑꯥꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯕꯤꯔꯁꯤ ꯃꯩꯇꯩ ꯄꯨꯌꯥꯒꯤ ꯋꯥꯔꯤ ꯃꯇꯥꯡꯅ ꯃꯣꯏꯔꯥꯡ ꯀꯪꯂꯩꯔꯣꯜꯗ ꯈꯝꯕꯕꯨ ꯁꯥꯃꯨ ꯈꯣꯡꯌꯦꯠꯄꯒꯤ ꯃꯇꯥꯡ ꯋꯥꯔꯤ ꯂꯤꯕꯤꯔꯤꯕꯅ ꯃꯌꯥꯡꯂꯝꯕꯝ ꯄ꯭ꯔꯤꯌꯣꯀꯨꯃꯥꯔ ꯃꯤꯇꯩ

উখ্রু কাপড়া জমা জে তো জকচ নাহি নিখ্রুম চক্র লয় ওখাই সৌ ও লো এ তো ফেগুথু নাহি মাপ্রায় চক্র পিহ